0: ดีป้าเจ้สนุกไปโ
1: อ
0: แล้วพันธุ์สายกิจกรรมคิวอันนี้คอสเลกันไว้ก
1: ู
0: กิจกรรมจะทำไว้นะอาวุธสิโปรโมทคาร์ลบันไว้ไหมแล้วที่สามีอันที่มาสุ่ยกิจรักษาอันที่คุณสมศรีกันนะสายเด็ดฮาวส์สวัสดีค่ะว้าวนุ่นที่ที่ป้าสตรีสตาร์จีนุ่นที่ว่าแล้วนี่วิสิตตอนนี้บ้านวิ่งติดกันนะสานซ์ป้าเล็กก็ไปกันเลยก็สุดสุดยอดชาลีชาลีสันนิษฐานสอบวิสมาฟอนกันเลยถ้าไปเลยปุ่นสบายกันตอนนั้นนุ่นส์ทรีแอคมาฟัดสุนีรัสเซกิตกุนามชินีเพรสกันนุ่นส์วันนี้กายการกุนามปนิชินีเพรสกันนุ่นละเบลียาสามีจีนุ่นส์มิชิวานวันดูไปก็สาธิสิกิริยุนุ่นส์ว่าก็สาธิติการามสุนวารจีนุ่นส์ดัชตันนมัสการบอติการามสุนวารจินจุเรบิดีกรุ๊ปกุมิมบ์รามิชาบกอร์บอยฮาสิกาฟันดูบัตโตโปรแกรมีการไร้การลอบิรมานสุนวารปลุกปลอบพิจารณาสันติกายดูรอมรมลาสามพังไร้เดบัสกุตาอธิการยอนิสรามลาสุบรรณพริมคลาสาร์เรเบลียาสามีสมรพิตสุนวารสปนาตามังรูบินาทามีทิศกิรุณสวาบากีไรนิยูริสาบุหราปุหรีอุเมศวรบอยกุศลสรสติขัตริกุปิลาสามีไรมรกุศลที่จีบันการีกิโลกัยสัมปนาสัตย์อะไรบันทึกชุดีบันบอยกุศลที่กระทำจิลาปนิวิเศษสันนิบาติที่เวลาคุยสัตย์อยู่นั้นชอบสวัสดีวันชินามัสการนามัสการจอร์เลอจอร์อามจานุกาจีบันบอยโ
1: ออาจิ
0: คิสาร์เรมันนั้นจานุกาจี
1: จังอารมณ์กุศลช่างอันนี้ตาแปดิ
0: อันนี้ปุ่นี่ก็มาอารมณ์กุศลีสมตระจุดคนนี้สรุปลายกราคติดเดี๋ยวสมัยอารมณ์นัวไปก็ตานนัวก็ตา
1: ว่าเอ็ดชูจังเวยทังเวย
0: มาทำวิดีโอจานนัวไปกี่จัสต์ลายกี่สัมพันธ์กับวิญญาณคือมาทำสุธีราก็เอามาไปเลยค่ะเสียอดที่เนี่ยไว้วันนี้ที่ฟอนีก็นุ่มฟ้าแล้ววันนี้สุธีราก็ที่แต่ละอาทิตย์อันสุขุยาการีไว้คุ้มสิลายกับสายตา
1: เอฟเอ็มนั่งสนนั่นเลยแต่แต่บริการก็นั่งสนแต่ไม่อะไรนุ่มฟ้าเจ้าอันที่ไว้แล้วมาตรีโอมาตรสนั่งสนนี่กูได้ชินแล้วนี่ตาช
0: ิน
1: ได
0: ้ชื่อ
1: ทำไมนี่คอลกันนะเจ้าหน้าตาก็อาจจะทุเรศทำไมมันแล้วคอลกันก
0: ็สตูดิโอวิสต้านุ่นใจคีมาวิสต้านุ่นชาวนั้นตาแม่นี่ชื่อนุ่นสตูดิ
1: โอสตูดิโอวิสต้าออฟฟิศอรุณสุดทำมาที่โอ้ยน่ามีเศรษฐีที่สานี่กันป่ะฮะดาวรักสตูนี่
0: हामी भन्दा धेरै व्यस्त हुनुहुन्छ तपाईहरु
1: हजुर अब बाबु नानी पढाउनु पठाउनु पर्यो भन्दा के भन्दा यस्तो बिजाको लागि पनि गस्तु घर चाल्नै पर्यो गोबर नभए त गर्न भन्छ के रे
0: ठीक छ अब गर्नु परिहाल्यो नि अब अफिसियली काम भन्दा अब टाइम टु टाइम हुन्छ हैन अफिसियली काम भने अब घरेलु काम भनेको त अब हामीले रेगुलर गरिराखे हुन्छ त्यसको अब हैन गर्ने साथी हुँदैन भने साथी हुँदैन हरेक काम गर्नुपर्छ यता जा उता जा यो काम गर्नु त्यो काम गर्नु हैन काली उराली भन्ज्याङ चौतारी मेला पात हरेक कामहरु गरिराख्नु पर्छ त्यो भएर पनि समय नमिलेको हो हामीलाई थाहा छ कति गाह्रो हुन्छ घरेलु काम देखिदैन भन्छन् हैन घरेलु काम घरमा गरेर बस्दा चाहिँ कामहरु चाहिँ देखिदैन भन्छन् तर पनि हामीले चाहिँ कामहरु चाहिँ अब अफिसको काम चाहिँ हो 10 5 सम्म गर्यो कति धेरै थाकेका हुन्छ हुन्छ घर यस्तो काममा बसी बसी गर्ने हो भन्ने कुराहरु पनि गर्ने गर्छन् हैन ठीक छ हामीलाई थाहा छ जो मान्छेले गर्छ भोगेको हुन्छ त्यो मान्छेलाई थाहा छ हामीले पनि महसुस गरेका छौ एकदम व्यस्त भएर चाहिँ हाम्रो जानुकाजले सहभागिता अलि कम भएको हो भन्ने महसुस गरेको छु मैले पनि अनि अरु सुनाउनुस् खबर के छ
1: पन्छु वैले तपाईहरुको सुनाउनुस् नयाँ नौलो छ भन्ने
0: अब हाम्रो नयाँ नौलो भयो भने त हजुरहरुलाई जानकारी पक्कै पनि हुन्छ हैन हामीले भनिहाल्छौँ यस्तो नयाँ भएको छ यस्तो भएको छ उस्तो भएको छ भनेर तपाईँहरूलाई जानकारी गराउँछौँ खासै अहिले चाहिँ त्यस्तो खासै जानकारी गराउनु पर्ने नयाँ नौलो खबरहरू केही छैन त्यसैले चाहिँ अब मैले जानकारी गराइन भए पनि पक्कै पनि गराउनेछौँ है त
1: हुन्छ हामी त अब काली ओराली तपाईँहरू सँगसँगै हो भन्ज्याङ चौतारी साथी कोही भएन भन्नेसम्म तपाईँहरू नै हो भनेर भन्छ कुनै साथीहरूले म चाहिँ फर्स्टमा चाहिँ तपाईँहरू भन्छु
0: हाम्रो पनि त साथी हजुरहरू त हो नि
1: अनि त हाम्रो साथी तपाईँहरू तपाईँहरूको साथी हामीहरू
0: ल ठिक छ. आज के गर्नुपर्छ भन्ने कुरा त हाम्रो जानकारीलाई थाहा छ है.
1: थाहा छ, थाहा नभए मलाई आउनै मन छैन.
0: ल ठिक छ,
1: नसक्नु छुट्टै कुरा हो.
0: त्यही त अब म मिलाउँछु भन्ने कुरा मात्रै हुँदैन होइन, प्रयास नै गर्छु भन्ने धारणले चाहिँ आउनुपर्छ. अब मैले मिलेर भने के गर्ने भन्ने कुरा सोच्नु हुँदैन, सकेसम्म मिलाउने प्रयास गर्छु भन्ने खालको सोच राखेर चाहिँ उपस्थित हुनुपर्छ होइन. ल ठिक छ, अब झटाएर हान्दा आँप झऱ्यो भने झरिहाल्यो, नभए झटाएर कहाँ पुग्यो थाहा छैन है.
1: झटाएर सही ठाउँमा लाग्यो भने चाहिँ तपाईँ र म भए सबैजना हामी भएर मिलेर बाँडेर खानुपर्छ आँप.
0: ठिक छ, त्यो अब आँप कहिले फल्छ, आँप फल्ने सिजनमा चाहिँ हामी झटाएर हान्नुपर्छ है त.
1: हस् हुन्छ,
0: ल हामी कार्यक्रम तर्फ लागौ. तपाईँको लागि ट्र्याक बस्छ, ध्यान दिएर सुन्नुहोस् है.
1: हस् हुन्छ.